0: আঞ্জল নাচম তাবিরে
1: হিয়াংলম কেন্দ্রবু হেনা সকরপ কেন্দ্রামা ওহেনব পামজাবা নাহরুল সিং মারক্তা ডক্টর এলাংবম অমিত কুমার সু আমনি পিকলিঙ্গাইদেগি মিয়ামগে সেবা তব পামজনা হৌরকিবা ডক্টর অমিত কুমার না হৌজিক ফাউবদা কেন্দ্র আসিগি মিয়ামগে দমক পাংতোকশকিবা থাবক সিং পাল্লাদুনা আসুমনো ফংডকলি
2: হৌজিক ফাউবদা আয়াংনা সুম চরাংনা তৌজকিবা থাবক খরা সুম পঞ্জরাবা কোভিড কি ইয়াম ওয়ানারবা মতমজদেইদা কেন্দ্রসিগি মানুংদা লাইবা আকুই হাউসহোল্ড লিসিং মঙ্গারোমদা লেকাই লেকাই ক্লাব সিংগা খুসামনারকানদা ইসানা থকদনাবা মতিং পাংজকি এদেগি ফিবম সাদনা লাইরবা ইমুং মঙ্গাদা আইনে ইয়ুম সাদনা মতিং পাংজখ্রে লাইক লাইসুগি মতাংদা হাইরগেসু ক্লাস 10 আমাদি 12 তা পজিশন হোল্ডার লোবঙ্গ মখরবা আইগি কেন্দ্রসিগি মাইরুই সিংদা আকুই 50,000 আমা পি আদুগা মাক ওয়াংনামু ফংলকপ কেন্দ্রসিগি মাইরুইসিং খঙ্গলকানদা আইগি লাইখিদ্রবা আবুকি মিংদা ই সখি দেবী মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড হাইদনামা কুইসাই কুদিংগি কুই পিদনা লাকচরি কেন্দ্রসিদগি ইন্টারন্যাশনাল লেভেলদা মেডেল লোবঙ্গামবা সানারুইসিংদা মখুই পুংিং থোগতপা ওয়াইনা মানা মাথুম কয়া পিদনা কুই কাইখুমনা উতুনা লাকচরি আতাই আইনে তৌকিব ডেভেলপমেন্ট ওয়াকসিং হাইজেরগেদি ফুটবল গ্রাউন্ড তারিয়েত ফেন্সিং তৌরাবা গ্রাউন্ড লেভেলিং তৌদিন ডেভেলপমেন্ট তৌজখ্রে সেগমাইজিন খুনৌদা বুদ ওয়াংব্রেনগি সঙ্গলেন নৌন সারগাই মিয়াম খুশিনজখ্রে কই আনা লাইনগি মতাংদা হাইরগসু পিএমজেওয়াই গি কার্ড ফংদ্রিবা মিওই সঙ্গারোমদা কার্ড সাবিদনা মুখইদা খুশিনজখ্রে আদগি কই লোমি সিংমি সিংগি হাইরগসু হার ফংদবা ইয়ামনা ওয়াবা মতামদা আইনা মার্কেট তগি লাইরগা হারভেক লিসিং মঙ্গাগি মতকতা ইয়ামনা আহুমবা মমামদা মুখইদা ফঙ্গনজকি কেন্দ্রসিগি মানুংদা থাকনানব ইসিং পিনানব খুনুলাব সিংদ সাইব ওয়াটার সাপ্লাই স্কিম আসি ইয়েনারম কয়াম মদু আইনা সন্তাইনারকান্দ হৌজিকতি ফাইনাল স্টেজ দা লাইনা ট্রায়াল ফাউব লয়দুন ইসিং পিব হাউনানব গি সেম সাব লয়রে লব সেমাইজিন তু টপসিং দা মাফম আয়ামদ ইসিং জে কই টুটি ইসিং জে পাইপ ইয়ৌদবা দুগা ওয়াটার সাপ্লাই সিং জে রান তাউরমদব মায়াম জে হৌজিক লয়নাম গ্রান তাউহনানা টুটি ইসিং আয়াম মাফম কই আই ডি পি সিং রিলিফ কেম আই কেন্দ্রজি হাঙ্গ মফম মি মানা থাকি সেনব ফি ভাব আগামদ খালে পাঁজি
1: লাকদৌরিব মণিপুর বিধানসভা মিখলদা মিরেপ ওইগদৌরিব ডক্টর এলাংবম অমিত কুমার না মিখলদ মাই পালকলাবদি কারি কারি তৌনিংলিবগি হাইবদসু তামিননাসি
2: মিখলসি লাইব ফাদনা মায়ামনা মাই পাখানবিরগদি আইনা ইয়ামনা তৌজেনিংবসি কই গসিগি খুনায়সিদা চৌব চাইথিং পিরিব ইলিগেল ইমিগ্রেন্ট সিংগি ইস্যুসি সলভ তৌনব হোনবাইজনাই আহানব থৌদাং হইজগিয়েন খানজাই আদুগ লইননা এনআরসি তৌবগ লইননা মিতোপ খন্দুও কান্দা মিতোপ সিংদম মরমদ হলনখিব আমাদি হানদিগি খুই লাইমিনরকলিব প্রুফ সিংগি মরক্ত নুংসি সানন লাইমিননব হোনবদ মদু

লাইসলিসে ইমেতাবিরে সাইসাকি বা কংব্রাইলাতপম দিনেশ শর্মা সাইরিং বি খাইডেম লন্ডন বালা ই পাও লীলা দ্রামা ইসাই তোমান তোমানব থরম সিংচলন সেমজিব আকাশবাণী ইমফালগি সঙ্গাই চ্যানেলগি নুমিদানগি থরম পড়িংনি আদম তাবিরিব আসি লেপদন তাবিউ নুগাইন তাবিউ তাবিরিব সিংগি মফমদ হোজিক গাসি আমাদি হয়েং ফাউবদ চথজরকদব থরম সিং সামলপনা নিংসিংজরি নিংসিংজবসি হেক লইবগা লানথুকতুনা তাহানজগনি নাহারুলগি কোঞ্জেল থরম আসিদ লীলা মচা ইগি সম্বল লীলা সানবিগদব কাংবুনা নাহারুলগি খোঞ্জেলগি থৌমিসিং আইব লাইশ্রম মালুমানব মাইতে মুংতারুক মিনিট নিফু তাব মতামদ কংলা চ্যানেলদগি তাব ফংবিগনি খুঙ্গংগি থৌরম খুঙ্গংগি থৌরমগি আহানব থৌরম হইনা হাইসনা মঙ্গল জাওদগি খুঙ্গজোম পর্ব আমাদি অনিশুব আরোইব থৌরম হইনা খুঞ্জাসিংগি ওহাংগি পাউখুম থৌরম আসিবু লানথোকপিগদব ডক্টর অকৈজম রতন কুমার সিং সিনিয়র সাইন্টিস্ট আই সি আর আমাদি থরম আসিবু পুথোপি নোংথম রোমা পুং তরেট মিনিট ইয়ংখৈ তাব মতামদ গুড ইভিনিং মণিপুরগি থরমদ লাইভ অন প্রোগ্রাম থামজরি থরম আসিদ আদমনা খৈদাবিব মণিপুরী ফিল্ম ইসাই কল তৌবিরক্তুনা খানবিরকপ ইয়াবগি খুদংচাব পিজরি পুমাপল মিনিট মঙ্গা চটপ মতামদ লভ অ্যাঙ্গলগি থরম লানথুকতুনা তাহানজগনি মণিপুরী ফিল্ম ইসাইগি লাইচল পুং মাপন মিনিট কুন্থ্রা মঙ্গা চটপ মতামদ খুদল তামজরগা সঙ্গাই চ্যানেলগি

0: 세세, 나사누파 세 라이 크룸니네 셈 사리말레 아무때디 잉슬죠.
1: 호 잉실루라기 이차누파디니에 아텐 포트캇 팔랑바 셈바사바가 로이나 하이자라바니다 호 아이나 와리바세 나차누피시기니네 아톨라 땅니에드나 카리마타 하이호라로 이차누파시부디 마라모크라바 이차니 호마팔라웨
0: 이차누파시부디 마팔라우레네 이사누피시 마마라우드나 마응마타레바 चलो उंग तिंग सुलु चुना सान पाई वर पास
1: होइदा यिंग दि यिंग सिन जरूर अगे
0: अ अदुबु मामा नंगी इरु जबल बगी समलांग सिदि महौसा यक्संग थाबल गि मतम दु निंग सिंग लेइदा निंग दु येबा चिंग ही मनम न वरि न खिव दो
1: हाइमा
0: हंदे नुंग सिनंग से हंदे ने नतौ सिना नोंग सिना आइसे इसा पाखंग फारे हाय बगी हेक काउ ही
1: ইমা হেক পেমা আসিবু ওয়ানে না হোনে চহি আমনি গ লাইরে দিনে নাচানু পাসে ইমো পুসি লকে হাইরে রানি
0: আ আ
1: হোনু সিবিরি দুবু দিনে ইয়াম ভাই আদুবু মকই পাবা নগদি হে লই কই গন্দগি
0: ওয়াকিং দি সিএন বাবু হৌদ্রি ইমদগি মপান ভবত হোত্রি হাইবা খং না সিএনদ্রিং এই থামোই গি মিহুল না হানে চিন বাবু হোখরে ইনো হেং নো থই দেনুং সি সেসে নসানু পাগি আওয়ার পাউতি ইংসলো আইসু কুইরক লই অমতা চলু কিগে ফাজেন লাইরামো
1: হই হই মুই বাবা
0: এই থুয়ে থুয়ে
1: হই হই মুই বাবা ইয়াম না দি থিং বিরে কানু কো
0: ও হই হই
2: তাইবং বু সেম বিরিবা মপুই বুঙো বনসি নুং সাং বা না দি একতবা নুমাই বা খক্ত মকি বনসি ও হেন বি ইমুং গসি বু চান বিউ কুইনে সাং না থগল তো গম বা ওইজেগে
1: ইবুঙো
2: ইমা
1: তাইবং মপুদা থৌজাল নিং থি ইজনে নিজারে হাইববু কারিগুমবা মাদি ইসোই সোইবগুমন ফাউই দেইমাদা
2: এ কারিবু নইমা মি আসুক ফজন মাচা খাইনে নিজারে সিদি মখাতা বদুদি তাইবং মপুনা পিরকদবদ মঙ্গাই দেইমা
1: চুমি ইচানা হাইবা আদুবু পুনসি হাইবা সিদি আওয়া বনুঙাইবা আনি পুল্লগ ওইগদবনি
2: ইমা
1: নুাইব খতমক ফংজেগি হাইবদু দিনে ওইজাবা ইয়ামনা থিবা মি ওইবগি ওয়াঙ্গাং মানবা মচাঙি আদুগি মহুতসে মপুই বুঙো আওয়াবগি সরুকতগি নুাইবগি সরুকনা নাম্বা পুনসি ওহেনবিউ হাইদানেনে নিজাবা সিনানে ওয়াখল মপুং ফারাবা মি ওইবা মগি ওয়াঙ্গাং ওইগনি নিঙিবু ইমাদি
2: ইমা
1: ইয়েঙ্গোই আওয়াবা ইয়াউদব পুনসি মানানে পুনসিদানে কানামতগি আওয়াবা খংবা হুনাদি বুঙো
2: আইডি আইখই মাসে তারম লইদব খংলম লইদব দি মালাগা ইয়ামা হেক সেংনবু তাবিরামি জানি উরম লইদব খংলম লইদব দি মানবা আদুগা ইমান হেকতা খংগম বসিনিনে আইনে গাইছে
1: কারিগি খংলই দা গেনে হে মালিম গি আথা পম পম মদনে লাইখ্রবসু ইচা আনি না হোন বসোরদি ইমা দা সু ফাউরি বনিনে হে
2: আদু ইমাবু কৈহেল কারাগা নামসাম লইনি হেদাইনা থ্যাংকিউ
1: হুইনি হে থেখ্রেনি মতামসিছু নাপা মুক আং না নং মুক আং না হো ইমা লসি লুখিগে লসি লুখিগে
3: কইনো ngasi kai laige nganta ga hogot laga irugalu jaraga lai thongmai ga katlami sibo
2: lining ba haibase kanai ese nang khang da toini imana ne asai na pajana hairam abani
3: hoi yam chana jabani na dubudi hairam gani
2: ado haiyeng di mandini na school ka du ngani tongai thia da ngang se তাগা হোগ লাগা মুখ চত পাতারে দো
3: হুম মিগিদি স্কুল কারাকপদা মবুং ননে নুংসি নুংসি না আদম থিন বিরে অখয় গিদি নোং তা থিন বিনি সু খং দে বাস তা টং হল বনে না আদম থা দুই হুম
2: আই সু নং না ফরক তাব কান্দ আদম থিলি দুনি আই বু ফজেনা থিন দি হাই গেরাবা
3: থিন দে থিন দে নোং ফা দো খত নি আদুদি
2: হেরা
3: ইমা না হাই বয় তার দি আদম চত খিনি হুম আদো তাম অখয় মা না নং ইয়াম নুন তৈসে কই গিনু
2: হেরা আদম না দি হাই নেরো সিদাই চেন নংসু পাবনা নুনা তৈদুদি নইগি চানা জাবু মত উদু একই সু খাঙিদা
3: আদুদি আখই মারি লাইবদা আনি নি মিচং ওইরে ক
2: ওইরে

0: Hello, good evening, Manipur ki thauram da dombu taram nokchari. Minga madi life from takpi umarup ki.
1: Minga mai kya ngui de ki RK Upendro ji.
0: Hoi RK Upendro taram nokchari kui re. Ai ha kasu thing na jaki da ba. Hoi do ai kui gi Akashwani Imphal gi sanduk chari ba thauram se adumak lep tana tabi ji bra kam do bi re.
1: Te di wasi na. Adum hek kangja rak pade ho ji pau ji. Senior ani ji sanduk pi re adum.
0: হয় নমাইথেম পাহাড়ি গি নাইটম খঞ্জেল দা পি জেন্ত কুমার না সাইরিংবা দুগা নমাইথেম পাহাড়ি মাসা মক না সাইরাং বে সেই জই বিদুইনি কোয়ার কে ওপেন মানে
1: মানে
0: হয় হয় আদু দি সেই সে খুদল তম জারি তামিন আছে
1: মানে মানে